0: बच्चों, आज आपको एक असमिया भाषा के एक गीत सिखाने जा रहे हैं। इस गीत के रचनाकार हैं असम के जाने माने साहित्यकार श्री केशव महंत। सुर दिया है श्री रमेन बुरुआ ने। तो बच्चों, पहले गीत के शब्दों को अच्छी तरह लिख लीजिए, कागज पेंसिल निकाल लीजिए। यह गीत आपको श्री रमेन बुरुआ सिखाएंगे।
1: बच्चों, आप लोग तैयार हैं ना? तो लिखिए ये गाना का मुखड़ा। अस्थाई लिखिए, आजी मन रंगा होल पन रंगा, आजी मन रंगा होल पन रंगा, पासुखन महादेश পাঁচোখন মহাদেশ রঙে রঙা রঙে রঙা, মেলা মেলা হাত মেলা মেলা হাত, মিলাই দিয়া জগৎখনেই হোক হাহি রঙা। ফিরছে একবার, আজি মন রঙা হোলপন রঙা, পাশুখন মহাদেশ রঙে রঙা, লেখা হে, মেলা মেলা হাত মিলাই দিয়া জগৎখনেই হোক হাহি রঙা, লেখা হে, কিয়া লেখা পড়িয়ে তো।
2: মেলা মেলা হাত মিলাই দিয়া জগত খনে হক হাহি রঙা।
1: বহুত আচ্ছা, আভান্তরা শুরু কিজে। ব্রহ্মপুত্রত মারিলু বুর, ব্রহ্মপুত্রত মারিলু বুর, কিয়া লেখা, ব্রহ্মপুত্রত মারিলু বুর, মিসিসিপি কিমাননু দূর, গঙ্গা ভলগা কি হোয়াং হো, বলিয়ে গঙ্গা ভলগা কি হোয়াং হো, ভাঙা ভাঙা ভাঙা ভাঙা ভেটা ভাঙা, ভাঙা ভাঙা ভেটা ভাঙা, ব্রহ্মপুত্রত মারিলু বুর, মিসিসিপি কিয়া লিখা হয়, কিমাননু দূর,
2: গঙ্গা ভলগা কি হোয়াং হো,
1: ঠিক আছে,
2: ভাঙা ভাঙা
1: ভেটা ভাঙা, বহুত আচ্ছা। উসকে বাদ লিখিয়ে সংসারী, কোলা বগা হালধিয়া
2: হালধিয়া,
1: হেয়া গার হে বরণ, উপরুয়া, কোলা বগা হালধিয়া, হেয়া গার হে বরণ উপরুয়া, তেজর রঙে কোত দেখিছা বেলেগ বরণ লোয়া, কোলা বগা হালধিয়া, হেয়া গার হে বরণ উপরুয়া, ঠিক আছে, তেজর রঙে কোত দেখ।